ফজাই সোনারিবা মালেমদা নাহাকি সক্তম উরমদ্রাবা কারিনু খংলম লই ফজাবা মথংদামু লবিরসি থিংবাইজম বিপিন চন্দ্রগি খনজলদা রাজেন্দ্র উক্রমনে সৈরিংবা মতমিসেই ফজাই সোনারিবা মালেমদা সুমনসে হাওয়ে কুদুলতম জরি তামিনসে

আকাশবাণী ইম্ফলগে ইন্ডিয়ান মিউজিক অডিশন বি ফ্রেস কে অনলাইন এপ্লিকেশন ফর্ম থাজিন বিকিবসিংনা এডমিট কার্ড লবিরনবা লাগলিব অগস্ট কি তাং 5 থেকে 12 পাওবগি মানুংদা অফিস আওয়ার মতমদা মিউজিক সেকশন দা লাকপিনবা নিংসিং জারি